0: মোহ পরম পুলে সোতে তারা সে প্রীত
1: লগাই
0: উত্তম পন্থ শুনেও গুর সঙ্গত